Diek, o vinti sorona nai no acompanha na Andrade o liberar-se o roto e dá nem que tem música e dá o si no lugar se nem o título lá o stang nai ma kaba buka o nebe kalan diek mas para mão liurai balirai nebe harus dá mai room radio thank you o si banjo diem bono kaka bono mas o si kadua kana mão lidiu bono kadua kosu bono mas kadua kadua bonito Empresta be kaduak ne kabun lai. Usi na liu dia mam fuela kata kata ba paizu gangster lai. Wow, kalan dia ba paizu gangster vira na Saudi ek na Fatim ba pai Usi liu rai bali rai. Ke bono kaka bono mos. Ok, na mau miutan fatian sini na mau Obrigado pela compreensão, na mão. Usi caral dia bono ati mão, bono ati mos. Usi sele dia bono na mão. Ok, bono na bono mão. How a mano? Oh, bono mos a mano. A mano go dia galai a mano we. Eh, a mano we. Eh, a mano we. Dia galai eh, eh, a mano we. Leva letan nebe ozi bastian dia okay how many mensagem ida hotu how many mensagem ida ia hotu kalang ne sidap kare na mansur e ozi ali bona mam dia kalai sempre dia mam fo kata kata ba paizu fuang ora selen oh snege ya kata kata kana be paizu forsa na fatian paizu forsa na fatian paizus Pomelores. Nebe semangat na fatim ba paizu. Nebe mokorja mpu fuan mora sela ne paizu. Mai ruma kalu fuan mora sega msa ba pai. Nebe koraja na fatim ba paizu. Hey, liu falita na bing. Ye kalan diak mosa na bing na Ezja Martins. Dia kala na bing. Fetu bonita re liur sira iya ma. Ani bing Leonia, ani bing Leonia, ani bing ema bot ba kau sira dia kala. Hey. Te misala karik. Oh la ya makne duni. Pono te ma bot ba kau sira. Ihi. E vidi olo mau no selu tan kare kala mencionara pono te baita bot sira hutu Levalitan anubim be anubim anubim chere anubim anubim anubim zinha se acompanha gala benzinha anubim zinha la la com falamos la gaia mane bin te tugas música inglês ou ainda maca bin abin la com falne bin te la vir living stay with me we see I love the lapam polonia e te tugas sirama anubim hilang kabar falne dia ke bin Nebe leave valitang nebe na fatia to bonaiti. Fatia agradece. Vai embau vinciloten be mak mantenha acompanha na frequência radio liberare dili 95.1 MHz baie kala ne. Lili enjoy tene programa kala mura ki estudio radio liberare dili hamoto ko hau palong maris. Ia oras ruani larang ya. Baie wan kala. Osi manju 77 dia bonati maun dia galai agradece ba in kala stabile la balik bro osi gura dia maun gas musika usugi mata lite girau dia kursi de osi bela dia bona maun liga musika ba maun no mana iha samene ba maun no ho ma ba maun ho mana iha samene ba Dia kursi tema konferensi la baba mama mana sira karika kampanye sama ne ba o familia tomak bonaiti. Nebe kalan dia I bonaiti mos sakarak absen mos ba o vinti sirot nebe ma kordang iya la munisipi. Karik sema gusi munisipi absen la ye. Nebe kalan dia bonaiti ba ermera wan sirot tu bonaiti ermera hadir gala ermera. Namos kalan dia mos ba bobonaro wan sirot tu bonaiti ya bobonaro likisa. Dia gala likisa wan sirot tu kalan dia namos. Aileu, dia galai na imba moro metan sira. Namos ba ai naru. Namos ba ia kova lima. Suai bono aiti baita bot sira hutu, eh? Ake namos ia bau kau ne ba bono aiti rau no koranu. Los palus ica rau rau. Bikeke dia galai bono aiti rau no koranu. Au guta, au lasi. Ili falitang ato mas kalan diak mos ba uvin sirut akompanya mos ia tasi sori anesang. Oikusi no atauru, irli
কালান দিয়ে বইতে বছিল তো বন লিখসা দি একমা ওকে হেকরা রেসে বা লিখসা মানছিল তো ব্লই কাতাই লিখসা মানছিল রেম ব্লই ওকে ইয়েস গির মেসেজ আছে লুকতান ওসি সিনে কমেন্টারি মানে তাই তো চেক তান চেক তান চেক তান মা ফো প্রভিন্স বা অনোকি লয় অনোকি প্রভিন্স বলর ওই বিডা নারক না ফাতিন সরি জাগা ফাতিন বাইতে বতে চু ওসি 7 7 মা ফো প্রভিন্স বা অনোকি লাই হে ব্লাইতে অনানে ওসি সেলমেন ইয়াম বনো মাউ ওকে দিদি মাউ মিস তো দিয়ে গেল এসপের কথা মাউ দিয়ে গেল ইয়ে হাগরা দেশে বা ওই কেলাম স্টাবিল না ফাতিন ইলিউ ফালিতান ওসেন বিং এফি এফি জেনে বাউ কাউ ফাইতা বনিতে বাউ কাউ প্রডুত বাউ কাউ প্রডুত বনিতে দারি বাউ কাউ আছে বাউ কাউ কুলো গিয়েছে সিরা হাউ গুতা হাউ গুতা হেই লজান বাসার টিম টিম গা সাইডে মানে টিম টিম কফি গা লিউ ফালিতান বনাতিন মাউ ইয়ে বন বাউ কাউ হাদির এন মাউ দিয়ে দিয়ে গেল ইয়ে রেস বয়ন কালাম বিং স্টাবিল এলান বিং কু আনে বিম বে অনবিং উসলে আনে বিং সিরে বিলিয়ার নেবা সাতু জাম আলিমর সাতু জাম ও হিরা কারে কে প্রেস হিরা কারে এ তিম তিম কফি গা তুম তুম কফি গা কুলু কুলু কফি গা সেরে মানে হাও লুয়াতেন ইয়ে সিগির মেন সাজেন সে লুকতান ও সি তালিক 19 তালিক 17 বনাতি দিদি কেলে মুজিকে মাই আমি হিয়া পোস্টো সিকোনে লাই মাও তবে কালান দিয়ে বইতে বছর হতো হ্যাঁ ওসি আর্লিন্ডো এরনোনেস কে কালান্দি এক মাউন তুরেল মুজিক মাই আমি মাকে মাউবিসি কোম্পানিয়া প্রোগ্রামার লিভার বা থ্যাংক ইউ বাউমা নাই জামা কোম্পানিয়া ইহেবে মাউবিসি নেবা নমস বা বিং আউরা নমস বা কলাইগা মেরি সার সে লুকতাং এবে মা করজাম ইহেলবে মাউবিসি নেবা তুরেল ফরমেশন নেবে কালান্দি এক বইতে বছিল মা লিরি মাকলে নেবে কাদুয়াস কাতুয়াস নে তেনে মানে কে তার বিরু ফালি ওরস মালিরি লিলি মাউ বিশে নেবা হ্যাঁ কুইডার মানা মানা মাই ফালি বিকান ডোকু মানে ডোকুতে মাউ মাউ নে বিকান মানে বনি তো ওসি দেনি দিয়াং আকে মানু ফাই সামি হলা রুয়া ওকে কফা ব্লাই হ থ্যাংক ইউ বলা রুয়ান সিরত বনাইতে ওসি আবেল দিয়াং বনাতে মা ওসি তো মেতা ও কালান দিয়া বইতে বছর তো ইয়ে তো মেতা নেবা ইয়ে সিগির মেন সাজেন সিলুকতান ওসি ক্যান্সার Wait, wait, wait. Espera, espera, meninos and meninas. And ovintis rona nain silo tu, wait, eh? Usi semaneta, usi cancer. Dua tiga, cancer. Mau didike la musica Miami ya fatu maka musica la orai. Dia kursi dia mako fresh lo ba. Nebe kalan dia babau kawan silo tu bonaiti. Rau no korano. Espera kata babau kau gimat serna girau deh. Tore deh kamau. ওসি দেশিয়া দিয়াম বন মাম বন মাস ওসি আজি তো ফ্রাইটাস দিয়াম বন বন মাস বেস্তে কি হচ্ছে তো কলাই তালিক নিয়ে কমেন্টার তালিক নিয়ে কমেন্টার বে নিয়ে বে ডাল রুয়ান বে হচ্ছে তো কলাই ও বন মাম কমেন্টার উলাম ওসি না মাম বেলে কোকো চালু উলাম ফেল তো কান মাম এই এসে গির কমেন্টার সে লুকতান ওসি আবিং এফি ওসি ফেতে বুনিতে পাও কাউনিয়াম উ নিদম সাই এমে সাজে নে তার লাল সেগ্রে রু আং দে নেবে টাকা মাতাং তাও কে মা চেক তুরবে আইডি চাও কে মা চেক তুরবে নি নিয়েবে বনিতা এন্ত মে সাজে সেনে প্রেসিজ টাকা মাতাং দেখ নে আন বিনি কমেন্টারো নে সেনে নে ডিরাইট মে দে নে হাউন স্কুল ইয়া দে দে সেনে মাউ মাউ ফেলে লিফুং ইদে বা বিন ভাঙে লাই ওরা সেনে সিধা উতে ইনে আই ফেতো ফেতো আরে তো আমি টেলিফোন নে আগর ওরা সির না এই নাই জুস মারো মাক পের রুয়া এমাসি রা বারুক তেং নে বা বাহির লস মাক বাড়ি নে এমাসি বিজিম সিলু পর হাঁ সে রু কার ক্লাতে নে লস ই নুনে নুনে দে তে আমরা সাই ফেত ফোম এম রুম লাতে নে লস বানি সির বানি ফেতো সির ডাল রুম লাক লির তান দুনি তে হবে কানে দো কোনা মানে ও জুরা নে ই স্পেরা কাতাক এ উমা মাক বারুক তেং সিনে স্পেরা কাতাক আমরা ফর্মা কে লোয়ার গে রুম সাই ফেত ফং বাই আমার স্পেরকাত মাতি আপুর লারাং হে মাস আগর সে জবে না মাস নেই তা কুলিয়া লাদি এক মাস বা হিরা মা হাং লোস বা আগরা সে ডাঙ্কান তো খুশি হও না এম তো তো ওর যাও হাং ও না ডিসকান্স তাং ও না তো আগর সিধা উঠতেই নে মিনিমাল মানে মাকর যেন সিধা উঠতেই নে কমপ্লেন বা নে মানে মানে মানে না তেনে দেখতো না ফেত ফেতো তা এ লোর
Parlora mak buti mak telefoni dit buti buti buti ba buti ba buti buti buti la puas. Telefoni ba dasa tun dasa say. Hello sayang. Inbox ela dobe ni more. I love you baby. Oh no guys ida. How hanti na more fal ida kita how baruk tembe ida kain na ma. How ida more how baruk tembe how ida kain na more. Ami be fet fet me omas. Ami latain ida. Ami usida bi amla kare download be hansi re be Google lara ni hande. Ani bin zelia dia kala ani bin zelia yeno dai ho. Potardi kari ka kompanya ia London ne ba. UK London ne ba ne bin. Pono ate ne bin ku. Ne be forsa na fatin ba ne bin ku eh. Ia sigir mensaje si lukdan usia ne bin na cakoro. Jadi yang berarti kemarin dia kalah putar lah MC Aeroporto Kumoro. Maka tene, Aeroporto Kumoro. Aeroporto Kumoro. Aeroporto Kumoro maksa isa sing. And one music. Osi benzin amnasa deta benzin lah masa amnasa deta. Osi fro, okay, anamang, fuela music erba gue garso nepe makein hela. Asil toto bolane, hey, anamang ano, anain si, anamang bonito dente te sira. Nepe dia kalah anamang, thank you barona. Anamang gue espera katak, anamang garso espera katak. Bel, usir depois de jogar remata, bel konanetik be ituan. Amaun garson esorti helde. Sau salalika tere te stor los tere. Amaun koko jogati amaun. Para italo riku besina. Oke, usi anu bing cancer, dia bilang, dia sama ne. Atu teng karek lo kede tradu ne, mau azura didika musika noi bonita baruk ten. Los, noi bonita baruk ten, te in lahate ne, fase bikan lahate ne. Buti mak lorong kalam, buti mak tiktok, budoko mak dokoan, nalimar mak tiki toko, tiki taka dokoan. Maris, oin kalane semangat los. Iya, bing, ini bima katanya deh itu napa. Baru katu explika. Onso kakak, sempre dia kan mau. Amau, be ursida be, ami hatu lima ribu be, umah bawa tuh onso sih mai, tesik mai dia. Livalitan, usi pegi tilman dia, bonati mau maris dia kalah, ya gradesi balik. Oke, okay, Adri halo emnya fuang. Oke, okay, Adri halo emnya fuang. Moras fo kata-kata lai ba. Kita nesa ni. Fodomi ba emani o responsibility dari ba. Gosta kane kema mani. Jelas los. Isa dia sene mak dia tete ba mani mani adomi los o mor ta kula kon los. Adomi los ta kula kon los mak kane fo emani lagai de. Osi det sia dia mau toka la musica tornero ida mai tamba hau ni mau mak mate ie veni lale please toka Nebi akar kato kalan dia ki bonoti i olori ki paradu liberar to mak nenarang amos ovintis Strona 9 o acompañe en serio tuni. En ara, acá acá todo a mí me sentir con ley, se sentir profunda. Pa familia lutar en serio tu, no vemos cortan y la tristeza ni la. No vemos fuerza no fatin, pa familia en serio tu, eh. Lili de Venelale ne va, no vemos clacón, maun. Lili y hier, mundo y de nem. Ili falitan usi ikarali di embono maun, bono maun susi kakareti. Malam bosku, ya malam juga kakak. Apa kabar kakak sayang? Osi basiru dia bono kalan dia kami hotu. Oke, bono kakak fo kalan dia kami hotu turhimu helane. Oh, bon menikmati pa maun siru hotu. Ordaung himu hela iya kalane. Himu bah, lanu bah, himu bah. Enjoy deh, ya. Karik oin lorong halau servisu kolen. Tau kalane persisnya himu duni. Himu karik favorit ya. Labil halau baru ilu. Hatun ni halus sesedari ke komunitas sirat trauma. Hemu karek hemu hak mate ke usia lain sulanu karek kontrol amalu bau madis kansa. Nebe be buan jaba mam sirotu ya kalain dene. Livalitan, abasti halu emania.
Abasti halo emania dobin laram moras fali i. Abasti yang senai fali ni. Okay, se Agustino. Ni Agustino ka se magne. Samunu, Agustino ka se magne. Okay, Agustino de. Kune sa galay, bro. Leave for it then, no cigars. Mount Lehoton is a mess galay. Smith for Indian, sir. Mount is go to great and a bee. Your oil of Ireland is go to great on. Gas music, stay with me. Calma, Don. Calma, Sabin. Hey. Music in a download in a manega. How will she dog money like oh, yet in eh? Stay with me, okay. Usi, I love. Ooh, music and antes ni yetona. Diet. Italy, okay. Lacune sida, okay. Lacune sida, bro. Ton, almost lacune sida.

দিয়ে কোভিনটি শরণা নাই নয় কোম্পানি নাইন রাডিও লিবার আর সিরো হতো হিরে নেমা কেটে নিয়ে মৌজিকে ইরে হসি এলাফ ওই ছেন ছা হতে তুলু এস্তাই ভিতমি তিরুমাই তালানসুন চেকটা মেসাজ দিয়ে কমেন্ট আর সিরি তালানসুন লেতাং এ এবারে গেরু মারিসকু ওকে ওয়েলকাম আনে বিঙ্কু এ দেবে উসিরি তা গাছফল মৌজিকে রে বে জেলি বারায় তো নিয়াং এ মানিয়ে তো আই aeroporto uluk depois e mani robe abin cita ni on sere mani abin cita aeroporto kumoro sai sasing o si alcatraz nian okay aeroporto kumoro aeroporto kumoro mak sai sasing ikus mai la sai realidade aeroporto jeli pare to nema diak mane ka late un sida mita ga stop talk about it okay wait I'll check lai and talk about idane tobi I don't talk about it idane kare gai dane be chol au kara bi mai mak te mak talk about it ni pare se mak abin kan pernah usan music ada usi ro artis ada usi rod sweetheart latin idane mane ga latin english ne bole los mane ga ওকে মারিস বেলা লুয়া ফেলে আমার জিতে নিয়ে নিয়ে রে কইস নি স্কুল পায় আমাকু হাওয়া লুয়া তিয়া মেসাজ ভাড়া কোস বে হাউ আমাকে কুতক বেলা নেনে পারা তু থাঙ্কা পোতু এমানে বে ইটা ফালে নি সব থাঙ্কা ফেলা ই যেন বেবা আমিয়া জিতা ইরে বে নে ইরে বে না তন ডে আনে আমা Eli Falitan Netabins okay I don't make a regretabin but I said I don't want to talk about it crazy Danesa Netabin abin be tetela mai leba bin idane gala bin hitcha lima lai sa se hitcha lima la beli cha ainde he keta cha ain sire mare Lifalitan, komentar siluktan. Itu komentar siluktan. Kita saya dah faham mana. Di pos di tegas musik kalian dia mau sebab dorang mami. Kari ke kompanya hela. En siluktan. Tanah mau. Hey. Maksudnya musik lah. Musik phone ni lah. Os. How do you intend? I don't. MC Magne Dunisa. Entah kuliah ni klaro ba. Mai mak dia ni tan sendiri tahu tu siapa. Aye. Dia ke MC Magne sa okay wait. Tu sih dah minta kasih tegas musik kerua. Jeli barai tu aeroportu. N1 musiki. Abin zita usunai. Diak sama sabar itu ya ma. Okay. Ni aruka absen ni aruka hit ain vale max ni hit sali ma hau mak temi sala sa i ite temi sala mos gosta ni ni vale abi ite temi sala mos gosta tangka vale modilun ni vale te baruk vale mau didi kiala musika ba ami laurai sirasa ne gosta দিয়ে করছি তো আমার গাছ পায় ও আনে বিয়া উনাইছে আনে বিয়া করে এনে বে বা ইয়ে হেরা গা ইয়ে সুগা ইয়ে মতলা রঙা কারে লাফাই গা তাসলার কারে লাফাই গা কে কেলা লাফাই গা সে নেবে আনে বিয়ে কোনে বে বিয়ার আনে বিয়া আউনাইছে এই আউনাই আনা বিয়া আনা বিয়া আনা আউনাই দি আনা বিয়া ব্লেন্ডেড ফিনাল আনা বিয়া বেল ও স্কুল পানি ফেতং
Dia kursi dia mangku fresh lah bang, namang kari kira liur nih servis kari kuda dua semangat fat Oke lili store kalan dia ke lili store kan bim ve bono iti. Uzi lo mau dia bono mang fuel kat kata bang menya lain nih hanoi helan nih ma nih ma ye foi. Ma ini tengki hanoi enggak. Ita ma ye sidare nih ite nih domin bang ina nih nih tengki iya na fatin duke adomi fali ma. Emani wa mani ikus me ma kanik fal dia kulu adomi mai para adomi na dia kulu adomi mai para mai na na fatin halor sama ita ba wan siru tun tunne sire be ne ne fal sire at tunne si ita mesketa lo halor sama na fatin basira tunne sire forsa na fatin saudia kan fatin kari kangen karik bele fo kontak tun ya komunikasi adomi mai dia kli duki adomi menu mamani ikus fo kanek adomi mai nungka mai fo kanek kita hal turi tania karak jane ne gosta hau to arona i kita na Oke, hau fiara ne mau ne, iya hera, oye blender fali ne. Nara mo tau fali blend, blend, blend, hau nan dia blender, a final, anu final, ana saida mane? Ana Brian Bell, oh hadis school pan feto. Hau nai salah dia yang blender vali, ana blender vali. Hey. Hau kon hau nai dia blender, hau nai los mak blender tadi, tapi final lah. Ana Bell ni, saya dah mana ulat, ana Bell mana ya? Ya herai laga dia, kelapa usu ga? Dia, Nebe, nisam sabah. Kita lihat tanpa mensaj yang baru. Kita lihat tanpa mensaj yang baru. Sili tegas muzika ruwa. Muzik ya. Jeli Barreto, Aeroporto Comoro. And man muzik. I don't. Laba, laba ida bobo. Oh, laba ida boba. Dia kabinku. Tam finado mus labaga. Finado yang edit ya. Osi bonati mam fue la katakata ba ya minia familia ermera tulia ne bema ka kompanya la mam ni alia ne wow kalandia i bonati ba familia sirhoto osi ermera tulia ni ang ne be thank you barona ne be sauri dia na fatin ba familia sirhoto liliu i ermera ne ba finaru mag ba oh dia oi sema tuona ne Sempat pun sama ikarik. Hau anu ini lahetan tidik ni. Oh, anak mau ini be ini ni karik. Laura ini karik. La salah. Ya, lihat valitan senyak komentar mana ya. Kalau dia mau sebab fia. Iya, seluktan. Mau teh 13.20. Anak mau bon itu 20. Bon itu 13.20. Buni tu kuidaro ema edit halu tampatung mana. Nebe kalan dia pa mau ba mau bonizu pa mana bazagon en rua family siruti bikie kene ba bonaite. Nebe kalan dia ki bonaite mos ba family bot 113 sirutu kare kordam ba lu ma kompanya la la aktividad era. E obrigado e kalan dia basira hotu. Kalan dia basira hotu. Kita dada, dada, dada, dada. Anli falitan. Cer, cer tun sarber ku nenek, nenek patung ida musutan. Ema halotan patung ida mane. Nenek, nenek ema kapture umarit mane. Halimar cer, cer red ni. Tau larang elaba ibu ida be. Ida be, tau larang elaba be. Ida biya cer cer ne kare kana mang bunijo. Bin ida biya cer ne foto ne sa. Gasta bagi bagi ne. Oh asong. Eh logat tu su taru tu. Pita itan logat nanis mana ne. Ita tu halu mudan sa mas labele sa. Musik ba logat dia kliu. Ne original logat original. Livalitan usi malik. Malik. Livalitan dia bonati mau. Itu ialah ni kalan dia kno saudades ba. Familia ia tauru bello ini ba. Nebe kalan dia bonaiti. Ba familia siroto. Kari
Iya, Australia vale hasta uru ne pa. Debe kalan dia pa familia si roto, eh. Ya, oke, makasih kuliah lah saya vale ne. Iya, usik bato. Li vale tam foela, oke, li vale tam foela foela motiva samba a minha família. Aí, foela motiva sam foela le fuan motiva samba a minha família. Umalara makonara nganesa ama amadao guarana ho nia familia toma. Nebe kalandia i ponai te dali tam. Ba familia sero hotu. Usi mularan tomak nebe makaula menciona. Ide ba ide. Ba ama sero hotu, ama apa abo. Amos alingwan sero hotu, ba mang bin sero hotu. Obrigado barona. I nayarai saudiak na fatin ba famili siro hotu atung ne forsa na fatin isin diak na fatin ba lili ba hirak ne ba maka oan siro tema kortang luto hala ba futuro espera kata bela sukses ba futuro asan sendiri tona o siya bing amoe bonati mang maris bonati mo sana bing ku dia galai. Ana maun roki dia ma ha bona maun fue la musica mai hau mai ke bona maun fue la musica de mai hau mak agora monitorial radio liberare from Rocky Suarez nebe kalan dia obrigado barona ana maun roki hau tamatare tamba busy hela hau tamatare tamba busy hela besti siruta tamba hau se urusi la maun wi ma kalan ni tengi urus malu tilai hotu tilai ba mak mai falisha Sei minuto lubu kira sei be minuto tre tolu nolo sha o si ana man feliz bonito en lili feliz el MC ponoti que tu a ponoti mos que tu a ku lili hanfa ku obrigado barona en calandia y ponoti mos ba familia bot el MC siro hotu tebe mo korja ma compañia la hija kalang itene. Sa mai ranso galai pa ma ader mati uma ka ula kompreni ta bana pal bal foi mai sedu det mai mati uni ma oi ma lansu foto uma nai posisi berario uma nai sia la servis we na au di komenta ursida jam sepuluh ma kita belo mai visita fali ma bot me e uma bot oi me ama em nasa fali ama uni agora ni Ita ba mati uma de tona, oke, dia. Aku tu ba magi ta gastur ba. Ana mau sira goreng be. Ili fali kira stang kan 45. Abin ya goreng kan 45 ka bin. Abin ya zita goreng kan 45 ka ini be ba. Abin kai abana ni, laba abana ka. Remalirin ta laba abana fali. Konta mau goreng rau ini ba konta dia malirin ka asela ni mane. Okay, sorry, how ya Fatumaka? Oh, ya Fatumaka. Okay, LMC incomplete. Ia mati uma. Dia. Ami festa sabru ne. Festa sabru ne viva. Dia, dansa la mate, dansa today. Gira la mate, gira today. Enjoy la mate, enjoy today. Moris ni so enjoy. Ma. Ita dulas malu ragaya sa. Ita dulas malu mati sa. Ni rai rau akan saya ne.